আমি রকসময় আরো মতো হলো এটা মা আনে সারদমে যাতে আমি চিন আমি চন্দ্র রঙ কালো আসনে উক্তি নক্ত পারবে আমি ইউটি চেয়াব করতে গেছে মানে কি হলো যাতে নখর চলে গিয়ে হাঁকেন আমি যাকা আপনারা টানে কোথে লুবে ওমে একসা তো খালাম আমি তার নাঙা খাল্লো না নাঙা নিয়ে করতে আমি খাওয়া মানে লক্ষণে না কেন্দ্র করে মাঙা না খাওয়া এলো চেঙে আমি আমার ছেলে আমি এঙা তো লুকে আগেন না তোমার মা নিতে উপম আচ্ছা উঠলো নে চোখা উমে এক ইরা এমাক উমে এক তো কোথাও উঠলো নে তা বঙ্গা দাম সম্ভব কত টাকা না চারটা হোক আমি কোটি কোটা আমি কৌতুয়ালে করতে হলো তো মা তো সঙ্গে রক্ষণ জানে টান না উমে একটা হলো তো নিঙ্গা গেল গুলো কোথায় মা খাবি মা অনেক কাকে রাখে বাবা কৌতুয়া মুখ শুনে যা না তাই না চাম মোবাইল দিয়ে করতে হলো মোটা নাঙা খাল্লো না না নাঙা না উমে একটা আগে জাঙা তা বঙ্গ উপকূটি লীলা ওয়ে নিপি মৌমাকে শুনে কৌতুয়াম ইয়া তাই কাঙ্গান দাম সিম কত না কৌতু আমার মানে কোটি কোটা কষট্টি টাকা কয় উমে আটটা আটটো কৌতু আলে আটটো টানো উমে আঙা ইতি মাখা টিকি লক্ষ মানে কোটি কোটা কোটানি তাই কোনানি কৌতু আমার চারটা লমান কৌতু আমি ছুটি আপে আনো সঙ্গে মত টাপা টিকিটটা লক্ষ্মাবো তাই মানে অসে খাওয়া অনেক খাওয়া আপে হাতা অনেক খাওয়া তো না ঠিক লোক তাই কয় টিকিট লাগবে এখন আমাকে তো তাই কমা লক্ষ্মী অন্য সকল কাউট লাগামে কাঙে খাঙামে অন্য উল্লা করতে কিটি হন লক্ষ্মী চখামে কায় লক্ষ্মী শিকুটি গেও কেন তো হইনি হলো এখন তো হলো পেগাজা কটি গেলে কমে যাওয়া তাই না খালি আমি চাকরিতে টিকিট লাগবো তাই কমে একটা আটু এমন উমে আলা আনি আলু আমি মিটো মিললি উমে একটা বলো অপশন নেই না তাই কোয়াটাই মানে কখন চেয়ারটা লাগবো আমা হাম লক্ষণে আমি কাকি আমি কামিটা সানি আনি সালুম মাসাই আমি মাতা ইনু পিও মাঝি আমি হত্যা লুটি সালুম মাসং নিকুই সালুম মাঝে আদা সবু থামান না আচ্ছি লোক কাক সুবো সানি গে যাবো ইলুটে হানি গে যা তামান না কিলিগা ইলুটে সানি সালুম বাই গেল কাটি আচ্ছি লোক সব সালুম মানে মাতি লোকেলব দেখুন আমরা কোনো টুনি চুটি গিয়ে লোকেলব তাই আমরা পেয়ানি কামি তাই আমার আমার লক্ষ হাতটা লম আমার আমার সাথে অকল একটা করো লম ইয়ে কাছে লাগে লম মাঙাটা আমার ইয়ে খাওয়াই লম কলক তো এলা তো কিছু লম কলক তো আমাকে মনে আগুন তেমন পেয়ানি তোমাকে লক্ষ্য দেবে ইল্লো কাকে ইমেনে সালুম মাসে কাকছিল হাম লক্ষ পিলকে দিচ্ছিল ঠিক নোনালে লোটটা আমি ইল্লু এলি কেন ইল্লু এলি কেন আমি মাগে উড়তে অন্য এটক তোমার ছেলে টানে নকশা হইল আকাও তোমার সানক ছিটাও সব মতে সানক ছিটাও রকালে লম মান সালুম আমি সেমাই লোক তোমার না সালেও নোনাঙা আনোকা দেখা সানকটা অলো এলি সব মান ইলিনু চলি কাজ কাজ পেয়ানি মানে চলি বিপদে লিটা করলো উপম বাকে লক্ষ্মী না গেলো আপে কটি লক্ষ্মী লো আমি না বলো তোমার না খাওয়াবে মানে ইচ্ছা ইচ্ছা হলো আবার